0: কবি হবে নটবর গুপ্ত।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমরা মনে করি যে এই পৃথিবীর প্রায় অনেকটাই আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু জানি বলুন তো? সে নিয়ে কিন্তু একটা বিশাল তর্ক থেকে যাবে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি ওরা বসে আছি আপনার মুখোমুখি, আর জঙ্গলকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর অনেকটাই আমরা জানি না, সেই একই কথা প্রযোজ্য কিন্তু জঙ্গলের ক্ষেত্রেও। এই অরণ্য কিংবা জঙ্গলে যে সমস্ত গাছ রয়েছে তার প্রায় 65%-এর বেশি স্পিসিস আমরা নিজেরাই জানি না, তাহলেই ভাবুন। তো এটাইও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা এই অরণ্যকে নিয়েই জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই জঙ্গলকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বর্তমানে পৃথিবীর পক্ষে সব থেকে বড় যে সংকটটি সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে অত্যন্ত বেশি করে দায়ী হচ্ছে কার্বন এমিশন। আমরা যে কার্বন এমিশন করছি সেগুলোই বাতাসে জমে জমে পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। তো এই কার্বন যে এমিশন হচ্ছে তার থেকে মুক্তি লাভে কিন্তু অত্যন্ত একটি সহজ উপায় হলো জঙ্গল বা অরণ্য। যে ব্যাপারটা হয় সেটা হলো অরণ্যে যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত কার্বনগুলোকে স্টোরেজ করে মাটির ভিতরে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড, এবং তার ফলে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা রোধ করতে অনেক বেশি সাহায্য হয়। কাজেই পৃথিবীর গড় উষ্ণতা রোধ করার ক্ষেত্রে এবং আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যেও কিন্তু এই অরণ্যের জুড়ি মেলা ভার। রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা যা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে একটা সময় যে পরিমাণ অরণ্য এখন পৃথিবীতে আছে তার দ্বিগুণ পরিমাণে ছিল। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে এখন বর্তমানে যে পরিমাণ অরণ্য পৃথিবীর ওপরে রয়েছে একটা সময় তার দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। আমাদের সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশন শুরু হওয়ার পর থেকে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, যে পরিমাণ ডিফরেস্টেশন হয়েছে, তার জন্যই কিন্তু বর্তমানে এখন অরণ্য কিংবা জঙ্গল প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবং এটি একটি অ্যালার্মিং সিচুয়েশন, এক্ষুনি যদি এই ব্যাপারটিকে কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু নিয়ার ফিউচারেই আমরা অত্যন্ত বড় একটি ঝামেলার সম্মুখীন হব এবং আমাদের অস্তিত্বটাও শেষ হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে অরণ্যকে নিয়ে, আর সেই অরণ্যকে নিয়েই আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সাহারা মরুভূমি এবং অ্যামাজন জঙ্গল, এ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী, তাই তো? মানে একটি ধুধু মরুভূমি এবং আরেকটি অত্যন্ত ঘন জঙ্গল। অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কিন্তু আপনি কি জানেন এরা দুজনে অত্যন্ত ক্লোজলি রিলেটেড? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অরণ্য কিংবা জঙ্গল নিয়ে। তো যে কথা বলছিলাম যে অ্যামাজন জঙ্গল আর সাহারা মরুভূমি এরা দুজনে কিন্তু অত্যন্ত ক্লোজলি রিলেটেড, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি বছরের পর বছর সাহারা মরুভূমি থেকে বালি উড়ে যায় অ্যামাজন জঙ্গলে, মানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালুকণা উড়ে যায় সাহারা মরুভূমি থেকে অ্যামাজন জঙ্গলে, এবং এই যে বালুকণা সেখানে পৌঁছায় সেই বালুকণা থেকে কিন্তু পুষ্টি লাভ করে অ্যামাজনের বিভিন্ন গাছ। যদি সাহারা মরুভূমি না থাকতো তাহলে অ্যামাজন জঙ্গলও এত ঘন হতো না। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে এরকম ইন্টারেস্টিং কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানের ডট কম।

0: নিজেকে করেছে বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট.com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com
0: পরপাশে মিস করছেন বাংলাকে মিস করছেন কলকাতাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা

একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে ডিফরেস্টেশন, তার জন্য পৃথিবীতে যে পরিমাণ অরণ্য এখন বর্তমান, তার থেকে কিছু বছর আগে, মানে বেশ কিছু বছর আগে, দ্বিগুণ পরিমাণ অরণ্য ছিল। তো এই যে ডিফরেস্টেশন, সেটা শুরু হয়েছে হিউম্যান সিভিলাইজেশনের পর থেকে, এবং তার পেছনে কিন্তু প্রধানত দুটি কারণ আছে। একটি হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল, আমাদের গবাদি পশু ইত্যাদি, এবং আরও একটি হচ্ছে আমাদের চাষবাস। আমরা যে চাষবাসের জন্য বিভিন্ন পরিমাণ ক্ষেত কিংবা জমি ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই জমি কিংবা ক্ষেত কিন্তু তৈরি হয়েছে জঙ্গল পরিষ্কার করেই। কাজেই ডিফরেস্টেশনের এ দুটি হচ্ছে মূল কারণ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জঙ্গলকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জঙ্গল যে শুধুমাত্র আমাদের পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে তা নয়, জঙ্গল কিন্তু বা অরণ্য কিন্তু আমাদের মনের মধ্যেও বসতি স্থাপন করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেন কোথাও গিয়ে জঙ্গলে হারিয়ে যাই। যেমন ধরুন, আমাদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হচ্ছে অরণ্যদেব, ফ্যান্টাম, সেরকমই টার যেন আমাদের অত্যন্ত পছন্দের একটি ক্যারেক্টার। সেরকমই লায়ন কিং থেকে আরম্ভ করে বহু এরকম ক্যারেক্টার তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, যেগুলো কিনা জঙ্গলকে কেন্দ্র করেই তৈরি করা। শুধুমাত্র তাই নয়, আমাদের বাংলা সাহিত্যেও এরকম কয়েকজন সাহিত্যিক রয়েছেন যারা কিনা এই জঙ্গলকে তার লেখার মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেরকম একজন লেখক হচ্ছেন বুদ্ধদেব গুহ। আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট.কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল এক রাশ শ্রদ্ধা। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে জঙ্গল কিংবা অরণ্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

অরণ্যের তো বটেই, কিন্তু তার সঙ্গে গোটা পৃথিবীর জন্য অত্যন্ত একটি ক্ষতিকর জিনিস হলো দাবানল, অর্থাৎ অরণ্যে আগুন লাগা। এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে যায় নিমেষের মধ্যে, কত যে গাছপালা, কত যে পশু পাখি তাতে নিঃশেষিত হয়ে যায়, গুণে শেষ করা যাবে না। এরকমই কিছু বছর আগেই একটি আগুন লেগেছিল অস্ট্রেলিয়ার জঙ্গলে, আবার অ্যামাজন জঙ্গলেও কিছুদিন আগেই দাবানলের কথা আমরা জানতে পারি। কিন্তু একটা ব্যাপার জেনে আপনি অবাক হবেন যে এই যে দাবানল, সেটা কিন্তু 1/3 অফ টাইম ক্ষেত্রে এই মানুষের কাজকর্মের জন্যই লাগে, মানুষের অত্যন্ত অবিবেচনাপূর্ণ কাজের জন্যই এই দাবানলগুলো তৈরি হয়। 1/3 অফ দিস কাইন্ড অফ ফায়ার্স। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল অরণ্যকে নিয়ে। এই অরণ্য কিংবা জঙ্গলকে নিয়ে এরকম অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: কিভাবে সাধারণ লোককে বোঝাবে যে প্রতিটা দিনের মধ্যে কিভাবে রসায়নের একটা খেলা চলেছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না।
1: হ্যাঁ, নমস্কার, অনেক ধন্যবাদ ঋত্বিকদা। তো তোমার প্রশ্নটার নিরিখেই বলি যে সকালবেলা উঠে আমরা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর তুমি যেরকম বলছিলে যে সূর্যের আলোয় ভিটামিন ডির সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ শুরু হয়, এবং শুধু তাই নয়, সূর্যের আলোর সঙ্গে আমাদের হরমোনেরও বিক্রিয়া হয়ে থাকে এবং তার ফলে আমরা ফ্রেশ ফিল করি, অর্থাৎ ওই যে সম্পূর্ণভাবে জেগে ওঠাটা, সেটাই একটা সির্কাডিয়ান সাইকেলের সঙ্গে যুক্ত এবং সেইভাবেই আমরা জেগে উঠি। এবং জেগে উঠেই ধরো আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যদি তুমি ঘাসের ওপর দিয়ে হাঁটো, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে সকালবেলা উঠে হাঁটো, তাহলে আমাদের যে বডিতে যে চার্জ আছে সেইগুলো আর্থিংয়ের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা খুব ভালো সতেজ অনুভব করি, অর্থাৎ এখানেও সেই ইলেকট্রনের প্রভাব, সেই কেমিস্ট্রির খেলা। এরপর ধরো সকালবেলা উঠেই তুমি যেখানে শুয়ে রয়েছো সেই গদি যে বা বালিশ বা আমরা এই চেয়ারে বসে আছি সেই চেয়ার, এইগুলো সবই হচ্ছে পলিমার, এগুলো সফট মেটিরিয়ালস, এবার সফট মেটিরিয়ালস বা সেলুলার মেটিরিয়ালস যাদেরকে বলা হয়, অর্থাৎ এদের মধ্যে যে স্ট্রাকচার তুমি যদি খুব অণুবীক্ষণ যন্ত্রে বা কেটেও যদি তুমি দেখো তাহলে দেখবে স্পঞ্জের মতো যে স্ট্রাকচার, অর্থাৎ ছোটো ছোটো কোষের মতো সব সাজানো রয়েছে। এবার এগুলোর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই কারণে এরা নরম হয়, এবং এগুলি জেনারেলি পলিউরেথেন, ওটা এক ধরনের পলিমার বা পলিমারিক সাবস্ট্যান্স। এবং এছাড়াও ধরো তারপর তুমি মাটিতে নামলে, নেমে পাপোশের ওপর পা দিলে, সেটাও কিন্তু ওই পলিউরেথেন, ওই ফোম, ওই রকম ধরনের সেলুলার সলিডস। তো এটা গেল। এবং এরাও কীভাবে তৈরি হয়, এরাও ওই আইসোসায়ানেট আর অ্যামিন, এদের হাত ধরাধরিতে তৈরি হয় এবং পলিমারিক বন্ড তৈরি করে, ইউরেথেন বন্ড তৈরি করে, পলিউরেথেন তৈরি করে। এবং শুধু তাই,
0: তুমি সকাল থেকে আর একটু দিনে এগোনোর আগে আমি এই পর্যন্ত যা বললে তার মধ্যে জাস্ট কিছু তোমাকে আর অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন ধরো আর একটাও আছে, আগে আমাদের দীর্ঘদিন পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলেছি, এখনও একটা বেশ মেজরিটি বা বড় অংশ বিশ্বাস করেন যে মানে শব্দটাই এভাবেই তৈরি, মর্নিং ওয়াক, সকালে হাঁটা, এটা নাকি খুব দরকার, জরুরি। এখন অনেক গবেষণায় যা দেখা যাচ্ছে, ডাক্তাররা বলেন যে সকালে হাঁটবেন না, কারণ সকালে নাকি অণু, পরমাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলিকণ সবই ডাস্ট পার্টিকেল, এগুলো নিচের দিকে নেমে থাকে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকি ভেতরে ঢুকতে পারে। যে আগের একটা অধ্যায়ে তুমি আলোচনা করছিলে যে ব্যাকটেরিয়া ভাইরাসকে যেমন বাঁচাতে হবে, তেমনি তাদের হাত থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই যে সকালবেলায় দিন শুরু হচ্ছে, তুমি বেশ কয়েকটা দিক বললে যেখানে একটা রাসায়নিক খেলা, রসায়নের খেলা চলছে, রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া, তো এই যে মর্নিং ওয়াক, এর সঙ্গেও তো কোনো না কোনোভাবে ওইটা যুক্ত, মানে আমরা যদি ধরে নিই যে ওই সময় অনুপরমাণু নিচে নেমে থাকে, মানে মোর টুয়ার্ডস সারফেস আর কি, তো সেইটা তুমি কী বলবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে?
1: হ্যাঁ, এবার দেখো এইগুলো হচ্ছে সবসময় দু ধরনের মতামত থাকে, ঠিক আছে। এক ধরনের মতামত হচ্ছে হ্যাঁ যে হেভি মলিকিউল সেগুলো নিচের দিকে চলে আসে, কিন্তু সকালবেলা যে সকালে সূর্যের যে বিকিরণ, সেই বিকিরণটা আমাদের বডিতে হরমোনাল সিনথেসিসে খুব কাজে লাগে, কাজে সেজন্য তাও বলা হয়ে থাকে যে সকালবেলা উঠে হাঁটাটা ভালো। অনেকেই এখন ইভিনিং ওয়াকের দিকে যাচ্ছেন, তবে সকালে উঠে হাঁটাটা ওই কারণে ভালো, প্লাস সকালবেলা উঠে আমাদের জীবনযাত্রা বা সকালে দৈনন্দিন যাত্রা শুরু করার জন্য ওই যে আর্থিংয়ের কথাটা যেটা বললাম যে ইলেকট্রনের প্রবাহে মাটিতে চলে যাওয়া, তাতে আমাদের নতুন সতেজতা আসে এবং আমরা ভালোভাবে জেগে উঠি। এই কারণে আমি বলবো যে সকালবেলা হাঁটাটা ভালো, এবং যদিও দ্বিমত থাকতে পারে কিন্তু তবুও আমার মনে হয় সকালবেলা হাঁটাটা ভালো, কারণ সকালবেলা হাঁটলে তোমার এই যে হরমোনাল সিনথেসিস কিক স্টার্ট হয়, সার্কাডিয়ান সাইকেলটাও একেবারে সুন্দরভাবে কিক স্টার্ট হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরো আরও একটা যেটা জিনিস, ধরো মর্নিং ওয়াকের পর একটু চা খাওয়া, এই যে চা খাচ্ছ যেটা, সেখানেও ধরো তোমার রয়েছে, চায়ের মধ্যে রয়েছে পলিফেনল, ট্যানিন ইত্যাদি, তারপর কফি খাচ্ছ, যে কফির মধ্যে রয়েছে ক্যাফেইন, এবার এগুলোও সমস্ত মলিকিউল। এবং ক্যাফেইন সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস, যেমন ধরো তোমার চা পড়লে গায়ে অতটা হয়তো দাগ হয় না, কিন্তু কফি পড়লে দাগ হয়, তার কারণ হচ্ছে কফির যে ক্যাফেইন, সে এবার জলের মধ্যে যেভাবে একটা ডিসপারশন অর্থাৎ যেরকম কালি হয় সেরকমভাবে ছড়িয়ে থাকে, সেটা যখন জামা বা কোনো সারফেসের ওপর পড়ে তখন সেই হালকা জলের যে রেস্টটা সেটা মিলিয়ে যায়, মিলিয়ে গিয়ে ক্যাফেইন একটা সেলফ অ্যাসেম্বলি অর্থাৎ নিজেরাই একরকম সাজানো সমারোহ করে কফির একটা দাগ ফেলে দেয়। সেই জন্য কিন্তু চায়ের বেলায় সেটা হয় না, সেই কারণে কফিতে আমাদের স্টেনিং হয় কিন্তু চায়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্টেন হয় না। কিন্তু এগুলো সবই হচ্ছে মানে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই সাহায্যকারী এবং সেভাবে আমরা স্বাভাবিকভাবে জেগে উঠি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আসছি তোমার কথাটা, কিন্তু তার আগে যা জেনে নিচ্ছি যে চা কফির সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো একটা দীর্ঘক্ষণ একটা ফাস্টিং হওয়ার, দীর্ঘক্ষণটা হয়তো না রাত্রি খেয়ে তারপর ঘুমোই, কিন্তু এই যে ফাস্টিং যেটা রাত্রিরে ডিনারের পোস্ট ডিনার ফাস্টিং, এইটা ভাঙার পরে বলছি ব্রেকফাস্টটাও নাকি খুব জরুরি, বাট ইট হেল্পস ইন মেটাবলিজম। তো সেইটার মধ্যে কী রাসায়নিক খেলাটা হয় যদি তোমার কথায় বলি?
1: এবার ব্রেকফাস্ট মানে তোমার ধরো অনেকক্ষণ ধরে সিস্টেম ঘুমিয়ে রয়েছে, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে পাকযন্ত্র সেগুলো সব ঘুমিয়ে রয়েছে। এবার সকালবেলা উঠে তুমি যখন প্রথম যখন তুমি কোনো কিছু নিচ্ছ, সেটাও কিন্তু ওষুধের মতো। আমাদের একটা জিনিস খুব সবসময় মনে রাখার দরকার, এটা হয়তো সেরকমভাবে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি নয় কারণ আমরা সেটা সেভাবে খেয়াল রাখি না, সেটা হচ্ছে খাবার কিন্তু এক ধরনের ওষুধ। এবং তুমি যদি পুরনো ভারতবর্ষের রীতি রেওয়াজ দেখো, আমাদের খাবারের ব্যবহার বা আমরা যেভাবে খাবার খেয়ে থাকি সেটাও কিন্তু ওষুধ নেওয়ার মতোই মানে সমতুল্য। কাজেই ওই যে কমপ্লিট ব্রেকফাস্ট ধরো, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আস্তে আস্তে আস্তে আস্তে অ্যাক্টিভেট করার জন্য, জাগিয়ে তোলার জন্য। যেমন ধরো সকালের ব্রেকফাস্টে রইল ডিম, এটা প্রোটিন। প্রোটিন আমরা আগের দিনে কথাই বলেছি, অসংখ্য পেপটাইডের সমষ্টি। এবার সেই প্রোটিন দিয়ে তুমি বেসিক্যালি এনার্জি দিচ্ছ। সব থেকে সহজে এনার্জি আসে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কারণ কার্বোহাইড্রেট ভীষণ হয় শর্করা, সেটাও আমরা আগে বলেছি, কার্বন আর ওয়াটার এর মিলিয়ে কার্বোহাইড্রেট। এবার সেটা ভেঙে গিয়ে চট করে তোমাকে এনার্জি দেয়, সেই জন্য দু পিস পাউরুটি থাকা খাবারের মধ্যে খুবই ভালো।
0: এখানে একজন খুব সম্প্রতি একজন নিউট্রিশনিস্ট এসেছিলেন নাম করা, উনিও বলছিলেন এই যে কার্বো ফ্রি ডায়েটের কথা হয় সেটাকে কিন্তু উনি ওই যে ধারণাটা করে খণ্ডন করে বললেন, ইভেন কার্বোহাইড্রেট ইজ মানে খুবই জরুরি। তখন উনি বলছিলেন যেমন এই দু পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা, এটা খুব জরুরি।
1: হ্যাঁ, এবং এই যে কার্বোহাইড্রেট তুমি যে নিচ্ছ, কার্বোহাইড্রেটটা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসছে এবং এনার্জিটা সরাসরি শরীরের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরো পাউরুটিকে একটুক্ষণ রেখে দিলে যে বাদামি রঙের হয়ে যায়, মানে টোস্টেড পাউরুটি, পাউরুটি টোস্ট করলে যে বাদামি, এটাকে বলে মেলার্ড রিয়াকশান। এটা একটা রিয়াকশান হয়, সেটার মাধ্যমে ওই কার্বোহাইড্রেটের একটা বিক্রিয়া হয়, হয়ে এই রকম ব্রাউনিশ কালারেশন।
0: এখন যেমন ব্রাউন ব্রেডও পাওয়া যায়।
1: হ্যাঁ, তবে সেটা আলাদা, সেটা হচ্ছে তোমার ব্রেডের গ্রেন ভ্যারাইটির জন্য। হ্যাঁ, আর এই ব্রাউনিং অফ ব্রেড একটু আলাদা, ওটা ওই মেলার রিয়াকশান বলে একটা রিয়াকশান হয়, তার জন্য তার সেদিকে আমি যাচ্ছি না। এরপর মনে করো ডিম হলো, ডিমের মধ্যে তুমি প্রোটিন পেয়ে গেলে, তারপর ধরো তার সঙ্গে রইলো একটু দুধ, এবং সেই দুধের মধ্যেও তুমি প্রোটিন পেলে। এবার অনেকেই হয়তো একটুখানি দই খান, এবার দুধ দই এগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো হচ্ছে তোমার যাকে বলা হয় থাকে কোলয়েড। এবার সেই কোলয়েডটা কি না, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি যদি খুব ছোটো ছোটো টুকরো কণা নাও, পার্টিকল, এবার সেই কণাগুলোর ওপর যদি চার্জ থাকে অর্থাৎ আধার থাকে, তাহলে তারা একে অন্যের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায় না। একটা খুব সহজ, একটু ছড়ে যাচ্ছি তবু একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি, দুধের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য, যে মনে করো তুমি বালি নিলে, এবার বালি তো খুব ছোটো কণা, তাকে তারকে যদি তুমি জলের মধ্যে ফেলো তাহলে ঝাঁকালেও সেটা আস্তে আস্তে তিতিয়ে যাবে।

অথচ তুমি যদি খুব ছোট বালির কণা নাও, মানে সিলিকা ধরো, তাকে নিয়ে তুমি যদি ঝাঁকাও, তাহলে তার একটা সুন্দর দুধের মতো ডিসপারশান পাও। এই যে দুধের মতো যে ডিসপারশান, এটার কারণ হচ্ছে ওই ছোট ছোট দুধের মধ্যে যে প্রোটিন আছে, দুধের মধ্যে যে ফ্যাট আছে, যে ইমালশানের মতো তৈরি হচ্ছে, তারা ছোট ছোট গ্লোবিউল তৈরি করে, এবার তারা সব ধাক্কা মারে একে অন্যের সঙ্গে, এবং এর ফলে সেটা থিতিয়ে পড়ে না।

0: সঙ্গে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আমরা ছানা কেটে যাওয়া যেটাকে বলি, অর্থাৎ যদি তুমি দুধের জায়গায় তুমি যদি ছানা খাও সকালবেলা, তাহলে তার মধ্যে একটুখানি ল্যাকটেট দিয়ে দেওয়া হয়। এবার সেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে চার্জ বা আধার যে মিল্ক পার্টিকলসগুলোর মধ্যে রয়েছে, দুধের কণাগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেটা আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার ফলে তারা আস্তে আস্তে একসঙ্গে চলে আসে এবং অ্যাগ্লোমারেশন হয়, অর্থাৎ একসঙ্গে মিটে যায়। মিটে গিয়ে তখন তাদের ওপর গ্র্যাভিটি কাজ করতে শুরু করে, এবং গ্র্যাভিটি কাজ করতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন বন্ধ হয়ে গেল, গ্র্যাভিটেশন শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে তারা নেমে আসে। এইভাবেই ধরো, আবার এইভাবেই ধরো তোমার ছানার কথা গেল, দুধ হলো, কর্নফ্লেক্স তুমি তাতে দিলে সেটাও আবার কার্বোহাইড্রেট ফাইবার প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে চা কফি তো রয়েইছে। এইভাবে মনে করো ব্রেকফাস্টের সময় বা সঙ্গে সঙ্গে আমাদের দিনটা শুরু হলো। কিন্তু বেসিক এইগুলো সমস্তই আমি জানি এটা হয়তো কিছুটা রিপিটেশন হচ্ছে, আগে আমরা বলেছি, তবুও বলবো, এই সমস্তগুলোই ভেঙে যাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, ভেঙে গিয়ে কার্বন আর হাইড্রেট, এরা খুব সহজভাবে বলতে গেলে গ্লুকোজ যেটাকে বলা হয় তার ফর্মুলা হচ্ছে কার্বন এইচ হাইড্রোজেন টু অক্সিজেন CH2।
1: হাইড্রেশন তো শরীরের জন্য জরুরি,
0: খুব জরুরি, এবং CH2O এটা হোল সিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে C6H12O6, সেটাই হচ্ছে তোমার গ্লুকোজ। এটাই ভেঙে গিয়ে হয়ে গেল H2O বেরিয়ে আসে এবং CO2 চলে আসে, এবং সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন রিলিজড হয়। এবার সেই ইলেকট্রনগুলোই প্রোটিন নামক আধার যে পোটেনশিয়াল তৈরি করে, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে যেতে যেতে, অর্থাৎ নানা রকম এনজাইম তার উপর কাজ করতে করতে এনার্জিটাকে অর্থাৎ শক্তিকে হারভেস্ট করে। এভাবেই আমরা সকালবেলা উঠে আমরা যে জেগে ওঠার শক্তি সেটা খাবারের থেকে পেয়ে থাকি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায়। এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: আমরা যেহেতু আমাদের আগের এপিসোডগুলোতে নানানভাবে চেষ্টা করেছি কোথাও না কোথাও একটা সামঞ্জস্য নেই বলো বা একটা সিঙ্ক্রোনাইজেশন আমাদের যে দর্শন, জীবন দর্শন, অধ্যাত্মবাদ, তার সঙ্গে বিজ্ঞান, এইটা তো আমি আবার একটা ওইরকম চেষ্টা থেকে বলছি, এই যে যুগ যুগান্তর ধরে একটা ইরম বিশ্বাসে চলে আসছি যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অর্থাৎ ওই সূর্যোদয়ের মুহূর্ততে সে আগেকার দিনের ঋষি মহামুনি ঋষি যোগীরা এখনও যারা আছেন তারা মনে করেন ওই মুহূর্তে জেগে থাকে এবং তার ধ্যানই হোক, মেডিটেশন হোক, যা করা মন্ত্রোচ্চারণ সেগুলো ওই সময়ের জন্য একদম উপযুক্ত সময় দিনটা শুরু করার জন্য। তো এই যে ওই যে ব্রাহ্ম মুহূর্ত যেটাকে তুমি বললে ভিটামিন আসা, এই ছাড়া এই ব্রাহ্ম মুহূর্তের আর কোনো বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা তাৎপর্য কিছু আছে কি না?
1: হ্যাঁ, এবার ওইটাই আগে যেরকমভাবে আমরা কথা বলতে বলতে বলেছি, ধরো ওই সকালবেলা যখন সূর্যের তেজ সেভাবে নেই, যখন সূর্য সবে উঠছে, তখন আমাদের যে আলোর মাধ্যমে আমাদের শরীরে কিছু হরমোনের সিনথেসিস শুরু হয়, এবার সেগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য, এবং আমাদের যাবতীয় ক্লেদ ক্লান্তি যা কিছু আমাদের শরীরের মধ্যে থাকে সেটা যখন তুমি সকালবেলা উঠে তুমি যখন খালি পায়ে মনে করো মাঠের ওপর হাঁটতে শুরু করলে বা এমনকি তোমার মেঝেতেও হাঁটতে শুরু করলে, তখন যে টাচটা হয় সেই টাচের মাধ্যমে যে ইলেকট্রনের ফ্লো হয়, অর্থাৎ যেরকমভাবে আমরা আর্থিং করে থাকি সেরকমভাবে যে ইলেকট্রনের ফ্লোটা হয় সেই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে জেগে উঠি, এবং এই যে জেগে ওঠা এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায় এবং আমরা প্রস্তুত হই একটা সম্পূর্ণ নতুন দিনের দিকে, আর ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হয়, এবং এটাই ব্রাহ্ম মুহূর্তের বিউটি। এবং তেমন তুমি আরও হয়তো জানো যে 5 AM ক্লাব বলে বইটা আছেন, সেখানেও সুন্দরভাবে এই জিনিসগুলো বা এর ব্যাখ্যা করে দেওয়া আছে। কাজেই এটা কেমিস্ট্রি এবং ইলেকট্রন এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্স, তার সম্মিলিত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের বায়োলজি যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: এরপরে যেটা আসে দিনের এই সবের পরে আমাদের একটা প্রত্যেককেই মানে রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজের জন্য তৈরি হওয়া, কাজের সে যে যেই কাজই করুন তাকে যে বেরোতে হয় তাড়াতাড়ি কাজের জায়গায়। ধরো সবারই কম বেশি একটা স্ট্রেসের ব্যাপার আছে, এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মধ্যেও কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে কি না, এবং স্ট্রেসটাকে গেট ওভার করার জন্য মানে বেরিয়ে আসার জন্যে সেক্ষেত্রেও কোনোভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন বা কোনো রাসায়নিক ইয়ের মধ্যে দিয়ে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি না, এটা তোমার থেকে জানতে চাই। হ্যাঁ,
1: এবার এখানেও হচ্ছে বেসিক্যালি হরমোনের খেলা, কাজেই স্ট্রেস হরমোন যেগুলো আছে সেইগুলোকে আমরা যেরকমভাবে চালিত করি, স্ট্রেস হরমোন কিন্তু কিছুটা দরকার, কারণ তা নাহলে আমরা ঝিমিয়ে পড়বো, নেতিয়ে যাবো। কাজে স্ট্রেস হরমোনের যেমন প্রয়োজন আছে, কিন্তু স্ট্রেস ওভার স্ট্রেসের ফলে আমাদের যেমন ব্লাড প্রেশার বাড়তে থাকে বা শরীরের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়, কারণ শরীর তো বেসিক্যালি সমস্ত তন্ত্র, যদি তুমি দেখো সিস্টেমটাকে যদি তুমি দেখো তাহলে সেই শরীরের যে তন্ত্র রয়েছে তার মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকার দরকার, অর্থাৎ সেখানে এনার্জির ইকুইলিব্রিয়াম, সেখানে ফুডের ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুইলিব্রিয়ামটা যখন ডিসরাপ্টেড হয় তখনই আমরা কিন্তু স্ট্রেস অনুভব করি, এবং সেটা ব্লাড প্রেশার বা হার্ট রেট ইত্যাদির সঙ্গে ভীষণভাবে নেগেটিভলি কানেক্টেড বা নেগেটিভলি রিলেটেড। এবার তার জন্য যেটা করতে পারো তুমি, মনে করো ধরো তুমি যে ওষুধগুলো যেগুলো আছে সেইগুলো, যেমন তোমার বেসিক্যালি হার্ট রেট কন্ট্রোলার ওষুধ আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের ব্লাড প্রেশারের ওষুধ আছে, এবার এরা সবাই কাজ করে ওই তোমার রিসেপ্টার মলিকিউলগুলোর ওপর গিয়ে কাজ করে, গিয়ে তারপর তাদেরকে স্লো ডাউন করে দেয়, বা কখনও কোনো হরমোনকে আপরেগুলেট করার দরকার হয় যখন তখন আপরেগুলেট করে, আবার ডাউন রেগুলেট করার যখন দরকার হয় তখন ডাউন রেগুলেট করে, এইভাবেই কিন্তু এটা মানে শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এর এটা যেমন ওষুধের ওপর নির্ভরশীলতা এসে গেল, অর্থাৎ কেমিস্ট্রিটাকে তুমি সেইভাবে খাবার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারো, সেই খাবার তুমি ধরো যেটা আমাদের আগেকার দিনে বলা হতো যে স্বাস্থ্যকর যে খাবার, এমনকি গীতাতেও আছে যে যে সাত্ত্বিক খাবার যাকে বলা হয়ে থাকে, সেই রকম সাত্ত্বিক খাবার তুমি যদি নাও, অর্থাৎ ফল খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে, সেইগুলো কিন্তু শরীরের যে হরমোনাল সিস্টেম সেই শরীরের হরমোনাল সিস্টেমকে সুস্থভাবে সুন্দরভাবে চালিত করে। এবং শুধু তাইই নয়, যেমন মনে করো তুমি যখন খুব আনন্দ পাচ্ছ, অর্থাৎ কোনো কিছু ভালো কাজ করলে যে আনন্দ পাচ্ছ, অন্য কাউকে সাহায্য করলে যে আনন্দ পাচ্ছ, সেটা কিন্তু ওই একই রকমভাবে কিছুটা অক্সিটোসিনের প্রভাব পড়ে, যেটা যেরকমভাবে মায়েরা যখন শিশুকে দুধ খাওয়ান তখন যে হরমোন প্রভাব হয় সেই রকম হরমোনের প্রভাব। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কার্যকারণের একটা সম্পর্ক আছে, এবং তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে নানা ধরনের হরমোন হিসেবে উপস্থিত রয়েছে, হরমোন এবং এনজাইম হিসেবে, এবং তাদের মধ্যে দিয়ে যে ফ্লো হয় তার মধ্যে দিয়ে ফ্লো হয় তোমার ইলেকট্রন, অর্থাৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ, এবং সেইগুলি হচ্ছে নিউরো ট্রান্সমিশন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে প্রবাহিত হয়, এবং তার যে সমন্বিত একটা একটা একটা সংশ্লেষ হয় সেই সমন্বিত সংশ্লেষ বা প্রবাহের নামই কিন্তু এক সুস্থ জীবন, এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই বিভিন্ন রকমের যে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ সাবেকি যে জ্ঞান যেটা আমাদের মধ্যে আর রয়েছে সেটার থেকে যেন আমরা খুব বেশি সরে না যাই, কারণ সেগুলোও কিন্তু খুব কষ্টার্জিত জ্ঞান, এবং নানা ধরনের ওষুধ ধরে যেগুলো আজকে তৈরি হয় সেগুলোও কিন্তু ওই রকম ভেষজ থেকে হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। যেমন ধরো হলুদের কেমিক্যাল যেটা, সেটা হচ্ছে কার্কুমিন। এবার এই কার্কুমিন যেটা, সেটা কিন্তু একটা কেমিক্যাল, সেটা আজকালকার দিনে অ্যান্টি ক্যান্সার রোগেও ব্যবহার করা হয়। আবার তুমি যদি আগেকার দিনে মা ঠাকুমাদের কথা ভাবো, তারা কিন্তু দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবারের কথা বলতেন, অর্থাৎ সেটাও কিন্তু এক ধরনের অ্যান্টি অনকোলজিক্যাল একটা ড্রাগ, মানে কিন্তু সেটা আমরা শরীর ভালো রাখার জন্য খেতাম। কাজেই শুধু অসুস্থ হলে আমাদের শরীরকে দিকে নজর দিলে চলবে না, বরঞ্চ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শরীরকে খাবারটা ঠিক সময় মতো দিতে হবে, ঠিক পরিমাপ মতো খেতে হবে, সেই জায়গাটায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা যে কৃষ্ণমূর্তির কথা না বলে পারছি না, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন তার এক বক্তৃতায় যে যতক্ষণ আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যান যতক্ষণ আমাদের জানান না দেয় ততক্ষণ তারা ঠিক থাকে। যেই মুহূর্তে তারা জানান দিতে শুরু করে তখনই তাদের মধ্যে কলযোগ শুরু হয়েছে, এবং আমাদের কিন্তু সেই অপেক্ষায় থাকার দরকার নেই কখন আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ জানান দেবে, বরঞ্চ আমরা তাদের সঠিকভাবে তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকব এবং তাদেরকে সেইভাবে মেনটেন করব, রক্ষা করব, যাতে তাদেরকে আরও বহুদিন না জানান না দিয়ে কাজ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বলা হয়, ঋকসাম, যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে কিন্তু ছিল আয়ুর্বেদ। এবং সেই আয়ুর্বেদে কিন্তু একই রকমভাবে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রক্রিয়া সেগুলোকে নথিবদ্ধ করা হয়েছিল, এবং সেগুলো কিন্তু আগেকার দিনে ওই মটার পেস্টিল অর্থাৎ খলনুড়ির মধ্যে কবিরাজরা তাদের সম্বন্ধে জানতেন এবং সেই জ্ঞানটাও তাদের ছিল, এবং সেগুলোই আজকে কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় পাশ্চাত্যের ট্র্যাডিশনে। আবার আরেকটু পূর্বে গেলে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনে, সেখানেও ধরা হয় যে খাবার হচ্ছে ওষুধের সমতুল্য। অর্থাৎ আমাদের যেমন বায়ু পিত্ত সেই রকমভাবে ওদেরও যে ধারণা সেটাও কিন্তু ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, এবং সেখানেও বলা হয় খাবারকে সবসময় ওষুধের মতো সতর্কভাবে খেতে হবে। যদি আমরা নিজেদের শরীরের মধ্যে যেটা ফাস্ট ফুড বা তথাকথিত প্রসেসড ফুড সেগুলো যদি আমরা বেশি পরিমাণে নিই, তখন কিন্তু কেমিস্ট্রিটা, বডির যে কেমিস্ট্রি, শরীরের যে রসায়ন, তার ওপর এসে চাপ পড়ে এবং তখনই নানা রকমের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। কারণ একদিন আধদিনে হয়তো কিছু ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন যখন ওভার পিরিয়ড অফ টাইম, দিনের পর দিন যখন এটা চলতে থাকে, তখনই কিন্তু শরীর ভেঙে যায়। তার কারণ হচ্ছে শরীরের যে রাসায়নিক বিক্রিয়া, যে চক্র, সেটা আহত হয়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: করতে এই যে শারীরিক উপসর্গ, শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু যেটা অনেক সময় অনেকেই জানতে চান, আমি নিশ্চিত যারা আজকে এটা দেখছেন তাদেরও অধিকাংশ এটা জানতে চাইবেন, এই যে যেটাকে আমরা এক কথায় বলি আবেগ, কারণ তার মধ্যে রাগ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে, উষ্মা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, এইগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া? যেটা আমাদের, আমরা যে মুহূর্তে কিন্তু এটা সুন্দরভাবে সকাল থেকে দিন শুরু করে ডেলি কোর্স যাকে বলে, ডেলি কোর্সে যেই ঢুকলাম তখন কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সজাগ, মানে এই আবেগের যে নানান মাধ্যম সেগুলো সজাগ হচ্ছে, তো সেগুলোও কি কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া?
1: একদম, সেগুলো সম্পূর্ণভাবে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবং তুমি যে আবেগের কথা বললে, যে ইমোশন, সেই আবেগ কিন্তু ক্লাসিক্যালি, মানে তুমি যদি সাইকোলজি বা কগনিটিভ নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে আবেগ হচ্ছে ভয়, আবেগ হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যৌন উত্তেজনা, ভীতি, রাগ, ক্ষোভ, এগুলো সবই আবেগের মধ্যে পড়ে। এবং এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রিনাল রেসপন্স হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হরমোনের যে তন্ত্র তারা একসঙ্গে উত্তর দেয় এবং তার ফলে আবেগটা যায়। এবং এই যে আবেগের যে মূল স্থান যেখান থেকে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে, যেমন ভয়ের জন্য ব্রেনের যে অ্যামিগডালা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য হরমোন থাকে, এবং এই অ্যামিগডালা যখন এক্সাইটেড হয় তখনই কিন্তু একটা ভয়ের কারণ আসে। আবার এটাকেই যদি তুমি একটু অন্যরকমভাবে দেখো, তাকে শিল্পেও মানুষ ব্যবহার করেছে। কীরকমভাবে? যেমন মনে করো, যেখানে তুমি হয়তো সম্পূর্ণভাবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যে মানুষ, তারা যেমন নড়তে থাকা হলুদ, কালো বা সবুজ এই রকম জিনিস দেখে তারা ভয় পেতেন, কারণ সেখানে তার মানে তার জীবনে সংকট উপস্থিত, কারণ সেখানে একটা লুকোনো বাঘ আছে। অথচ তুমি আজকের দিনে যদি ছবিতে তুমি যদি ওই রকম ধরনের কন্ট্রাস্ট দেখো, তাহলে যেটাকে মানে বলা যেতে পারে ওই অ্যামিগডালাকে এক্সাইট করার জন্য যেরকম মোটিভ, লেট মোটিভ, সেটা ব্যবহার করা হয়েছে সেখানে, কিন্তু সেই ছবি দেখে বা ভেজা কাপড়ের আড়ালে তুমি যে ছবি দেখছো সেটা দেখে আনন্দ হয় কেন? তার কারণ হচ্ছে ওই থ্রেট পারসেপশনটা আজকে আর নেই, সেটা নেই বলে আমাদের ব্রেন কিন্তু তখন রিওয়ার্ড সিস্টেম হিসেবে রিওয়ার্ড করে এবং তাতে কিন্তু আমরা আনন্দ পাই। আর একটা হরমোন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের মাধ্যমেও কিন্তু ওই ভালোবাসা, ভালো লাগা বা আনন্দ পাওয়া, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টেরও ব্যাপার আছে। অর্থাৎ ডোপামিনকেও রেগুলেট করাটা ভীষণভাবে জরুরি, সেটা যদি আপ রেগুলেশান বা ডাউন রেগুলেশানে অসুবিধা হয় তখন আমাদের শরীরে নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। অর্থাৎ ডোপামিনও যেমন কেমিক্যাল, সেরকমভাবে অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো সমস্তই হচ্ছে কেমিক্যাল, এদেরই আপ রেগুলেশান এবং ডাউন রেগুলেশান এর মাধ্যমে কাজ হয় এবং এগুলো জেনারেলি তোমার হাইপোথ্যালামাস অর্থাৎ ব্রেনের মধ্যে যে অংশ রয়েছে এই হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা এগুলোর মাধ্যমেই, অর্থাৎ লোয়ার কর্টেক্সে যেগুলোকে বলা হয় লিম্বিক সিস্টেম, তার মাধ্যমে কিন্তু এগুলো রেগুলেটেড হয়। এবং তাই আমি বলবো যে নিউরো এন্ডোক্রিনাল সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং হরমোনতন্ত্র এগুলো একসঙ্গে মিলে কাজ করে এবং এদের মধ্যে যে মেসেঞ্জার অর্থাৎ যে পিয়ন রয়েছেন সেইগুলোই কিন্তু কেমিক্যাল এবং সেগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেইগুলো কাজ করে এবং তার মাধ্যমে তড়িৎ প্রবাহ হয় এবং সেই প্রবাহের মধ্যে দিয়ে এরা আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হয় এবং সেগুলোকে বিজ্ঞান আজকে FMRI দিয়ে বা EEG দিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে বুঝে থাকে। এবং শুধু তাই নয়, শুধু স্ট্রেসই কেন, যে কোনো ভালো জিনিসও, যেরকম ছবির কথা বললাম, যে কোনো ভালো জিনিসও আমরা কিন্তু এর মাধ্যমে, এই এই কেমিক্যালগুলোর মাধ্যমে, রাসায়নিকগুলোর মাধ্যমে, হরমোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং এগুলোই আমাদের উপলব্ধির কারণ এবং সেগুলোর যে যে সিস্টেম্যাটিক বা ইকুইলিব্রিয়াম ফ্লো সেগুলো আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে রেখে দেয়।
0: তুমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছো, আমি এইটার কিউ নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো। এই যে তুমি ভয়ের কথা বললে, সুন্দরভাবে ব্যাখ্যাও করলে, যে আমরা দেখি মানে মানুষ কি ভয় পেতে ভয় পায় না ভয়টাকেও কোথাও না কোথাও কোনো জায়গায় এনজয় করে, তা না হলে এই যে ধরো ভয়ের বই, হরর ফিল্ম, এগুলো লোকে দেখতো না এই বিরাট সংখ্যা। তার মানে লোকে কোনো না কোনোভাবে ওই যে ভয়টা পাচ্ছে তার থেকেও কি কোনো একটা হরমোনাল সিক্রেশন, যার জন্যে ভয়টা দেখতেও ভালোবাসে, মানে আমি মুখে হয়তো বলছি না, এটা শুনতে খুবই একটা ওই আপাত স্ববিরোধী বা সোনার পাথর কাঠির মতো লাগবে, কিন্তু ঘটনাটা কি তাই যে ভয় পেতেও বা ভয় পাওয়ার মধ্যে একটা কোথাও বিনোদন বা ভয় পাওয়ার থেকে কিছু একটা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমন হয় যার জন্য আমরা পয়সা দিয়ে টিকিট কেটেও ভয় দেখতে চাই, তো এইটা মানে কোথা থেকে?
1: এটা খুব দারুণ কথা বলেছো, একদমই ঠিক। এবং এটাকে কিন্তু আমাদের ধরো ভয়কে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে ভীষণভাবে ব্যবহার করে, এবং তার কারণটা হচ্ছে এইটাই, যেটা ইভলিউশনারি কারণ। এবং এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন নিউরো সায়েন্টিস্ট ভি রামাচন্দ্রন তার বইগুলোয়। এবং সেই প্রসঙ্গে আমি আসছি, যেমন ধরো তোমার ওই আঁকার ক্ষেত্রে বললাম, যেটাকে বলা যেতে পারে ওই এফেক্টটা, যে তুমি একটা জিনিস দেখছো কিন্তু সেই জিনিসটা হয়তো তোমার ডিপ সাইকোলজি যেটা বা সাবকনশিয়াসে সেটা একটা ভয়ের উদ্রেক করছে, কিন্তু তুমি আজকে এই মুহূর্তে জানো তুমি যে জায়গায় প্রতিষ্ঠিত সেখানে সেরকম প্রে প্রেডেটার সেই ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভয়ের সেরকম কোনো ডিপার কোনো রেজাল্ট নেই বা কোনো উত্তর নেই যে আমার আজকে অস্তিত্ব বিপন্ন হবে, যেই মুহূর্তে তোমার নার্ভাস সিস্টেম সেটাকে উপলব্ধি করছে তখনই সেই নার্ভাস সিস্টেমে রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হচ্ছে, আর তাতেই আমাদের যে হরমোনগুলো যেগুলো আনন্দদায়ক হরমোন সেইগুলো রিলিজ করছে এবং ফলে আমরা আনন্দ পাই। অর্থাৎ ভীতির আড়ালে মানে ভীতির উদ্রেক ভয়ের উদ্রেক একটা সিস্টেম নিয়ে গিয়ে তুলছে ওপরে নিউরো এন্ডোক্রাইনাল সিস্টেমকে গিয়ে, তারপর যেই মুহূর্তে দেখছে যে আসলে এতে আমার অস্তিত্ব বিপন্ন নয় সেই মুহূর্তেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যেই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি আনন্দ পাচ্ছ। কাজে তুমি যাচ্ছ যে জন্য সেটা হচ্ছে ওই আনন্দটা পাওয়ার জন্য, এবং এটা তুমি ভয়ের সিনেমাতেই বলো বা ডিজনিতে তুমি গিয়ে হরর হাউসে বসার অভিজ্ঞতাই বলো বা তুমি কোনো রোমাঞ্চকর বই পড়ছো সেখানেও যে রোমহর্ষক ভয়ের কাহিনি সেটাই বলো বা আঁকায় যে ওই ভেজা শাড়ি বা অদৃশ্য একটা ভাবনা বা কোনো কোনো অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ যেটা হয়তো প্রচ্ছন্নভাবে রয়েছে তাকে আবিষ্কারের আনন্দে বলো, সেভাবেই তুমি আনন্দ পাও, এবং যেই মুহূর্তে তুমি আনন্দ পাও সেটা হয়ে ওঠে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
0: মানে ভয় থেকেও একটা আনন্দ তৈরি হয় যদি না সেটা আমায় স্পর্শ করে,
1: ঠিক
0: সেক্ষেত্রে যেটা নিজের বেলায় অ্যান্টিসাইটি পড়ার বেলায় দাঁত কপাটি, অর্থাৎ তোমার জন্য ভয় হোক কিন্তু ভয়টা যেহেতু আমাকে স্পর্শ করছে না আমি ভয়টাকে এনজয় করি, এইরকম একটা কোথাও ন্যাচারাল আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আছে আর কি, মানে এটাকে আমরা চাই বা না চাই এটা এটাও একটা স্পন্টেনিয়াস ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে।
1: হ্যাঁ, কিছুটা মানে ঠিক হলো, পুরোটা নয়, কারণ যেই মুহূর্তে মনে করো তুমি দেখছো যে ভয়টা তোমার, অর্থাৎ তুমি মানে এখানে মানুষ কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করছে না, তখনই তুমি আনন্দ পাও, এবং সেটা আজকের কন্টেম্পোরারি মানুষদের জন্য সত্যি, মানে আমাদের এই সভ্য সমাজে যে মানুষজন রয়েছেন তাদের জন্য সত্যি। কিন্তু এবার মনে করো কোনো অন্য ফ্রেমওয়ার্কে গেলেন, তখন সেই ফ্রেমওয়ার্কে যে মানুষজন আছেন তাদের ক্ষেত্রে হয়তো সেটা আলাদা রকমের হতে পারে। যেমন আমি রিসেন্টলি কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম মরে যাওয়া হাতিদের ওপর, এবং সেখানে একজন প্রজাতির মানুষ দেখাচ্ছিলেন যে কীভাবে তারা হাতিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, এবার সেটা ট্রাইবাল একদম পুরোপুরি আদিবাসী, তাদের সিস্টেম মানে ভয়ের যে সিস্টেম আমাদের ভয়ের যে সিস্টেম সেটা কিন্তু আলাদা হবে, কারণ তাদের ক্ষেত্রে ওই অ্যাডাপশানের জন্য তারা হয়তো এরকম বন্য প্রাণী বন্য জন্তুতে ভয় পায় না, কিন্তু সেই পরিস্থিতিতে গিয়ে আমাদের যদি কেউ গবেষক না হন বা বন্যপ্রাণী রিসার্চ করছেন এরকম রিসার্চার না হন সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভয়ের কারণ। অর্থাৎ তোমার কন্ডিশনিং অর্থাৎ চারপাশের যে আবহ সেই আবহের মধ্যে তুমি কীভাবে রয়েছো এবং তার মাধ্যমে যে কৃষ্টিগত বড় হয়ে ওঠা সেই কৃষ্টিটাও কিন্তু একটা জরুরি অংশ, যে ভয় পেলে কি ভয় না পেলে তার।

0: लेखने चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरि हेरि थोर खनि अचर दाए खनि होई भोर।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বাক্যে এমনি একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু খাঁচায় বন্দি থাকলে দেখতে ভালোবাসি, এনজয় করি। বা যারা ওয়াইল্ড লাইফ হয় তারা যখন বনে যান, মানে হাহুতাশ করেন যে এবারে বাঘ দেখতে পেলাম না। অর্থাৎ বাঘ দেখাটা যতক্ষণ না সেই ব্যাঘ আমাকে অ্যাটাক করছে ততক্ষণ তার মধ্যে একটা বিনোদন বলো, আনন্দ বলো, ভালো লাগা বলো আছে। সেই বাঘটাই আমার উপর ঝাঁপিয়ে পড়লে সেটা অন্য অনুভূতির তৈরি হয়।
1: একদম ঠিক।
0: তো এই সুন্দরভাবে এতক্ষণ তুমি চালাচ্ছিলে, এইবার আমরা মানে একটা দিনের শেষ ভাগ তুমি একেবারে ভোর দিয়ে শুরু করেছিলে, এই রাত্রির বেলায় যখন আমরা খাওয়া দাওয়ার পরে যে ঘুমোতে যাচ্ছি, যেটা তুমি বলতে পারো যে আধ্যাত্মিক ব্যাখ্যায় সুষুপ্তির দিকে যাচ্ছি, সাময়িক একটা সুষুপ্তির দিকে যাচ্ছি, কোষ কলাগুলো আমাদের তারাও একটা ঘুমিয়ে পড়ছে, সেই সময় শরীরের মধ্যে কী খেলাটা হয়? তখনও তো নিশ্চয়ই নাকি যখন ওই সুষুপ্তির সময় যখন রসায়নগুলো বিশ্রাম, মানে রাসায়নিক যে ইয়েগুলো আছে সেগুলো বিশ্রাম নেয় না, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে
1: না? শরীর কিন্তু সেই অর্থে ব্রেন কিন্তু ঘুমোয় না, ব্রেন সবসময়ই তার কাজ চালাতে থাকে। এবার যেটা হয়তো আমরা কিছুটা মানে অবহিত থাকি না, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের জেগে থাকাটা থাকে না, কিন্তু শরীরের যা কাজ সেগুলো সমস্তই হতে থাকে। এবং ইমিউন সিস্টেম তখন একটুখানি, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যেটা শরীরের, সেটা তখন একটুখানি নিচের দিকে থাকে। সেই কারণে দেখবে যে শরীর খারাপ হওয়া যেগুলো, সেগুলো যেমন হার্ট অ্যাট্যাক বলো বা অন্যান্য ধরনের রোগ বলো, সেগুলো কিন্তু সেই কারণে রাতের বেলার দিকে বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। কারণ ওই সময় প্রতিরোধ ব্যবস্থা, শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, তারা একটুখানি ঝিমিয়ে থাকে। কিন্তু এসেনশিয়াল সার্ভিসেস যেগুলো, অর্থাৎ এসেনশিয়াল যে সিস্টেম যেগুলো খুব জরুরি সিস্টেম, যেমন হৃৎস্পন্দন বলো বা বা আমাদের মনের মধ্যে যে মগজের মধ্যে যে কাজকর্ম বা মস্তিষ্কের যে কাজকর্ম, ব্রেনের যে ওয়ার্ক, সেগুলো কিন্তু চলতে থাকে। এবং তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশানও প্রসেস করি, এবং সেই প্রসেসিং অফ ইনফরমেশানের জন্য কিন্তু তখন কেমিক্যাল সিস্টেম, শরীরের যে কেমিক্যাল সিস্টেম, সে হরমোনতন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহত থাকে তাদের কাজকর্মে, এবং সেগুলো চলতে থাকে। এবং বিশেষভাবে
0: তোমার ছুটি আমার নয়,
1: হ্যাঁ একদম ওইভাবে কিন্তু তখন আমরা সেই অর্থে কিন্তু আমাদের শরীরের রসায়নতন্ত্র যেটা, সেটা কিন্তু জেগেই থাকে।
0: একেবারে আলোচনার শেষ পর্যায়ে, শেষ দিকে চলে এসেছি, একটা না জিজ্ঞেস করেই পাচ্ছেন যে অনেক সময় এইরকম একটা বিশ্বাস থাকে যে কিছু খুচখাচ্ছিলাম কিছু হলে, আমরা অনেক সময় বাড়িতে বলি, আমরা ওটা শুনেই বড় হয়েছি, ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে ঘুমিয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ এটার মধ্যে একটা বিশ্রাম, মানে ঘুমোলে অন্য সব কিছু যেহেতু কোয়াইট একটা ইয়ে হয়ে যাচ্ছে, সেই সময় কি সেরে ওঠার একটা প্রবণতা বাড়তে থাকে না? যেটা ইটস এ মিথ
1: না, একদম
0: ঘুমিয়ে পর সেরে যাবে
1: না, কারণ সেটা ধরো সেটাকেই বলা হয়ে থাকে ধরো সেলফ হিলিং, অর্থাৎ শরীর তখন নিজেকে রিপেয়ার করতে শুরু করে। এবং যে কারণে ঘুমটা ভীষণ দরকার, যেভাবে ধরো ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে যে ইঁদুরকে যদি ঘুমোতে না দেওয়া হয় তখন তার মধ্যে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এবং সেই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হতে পারে, সেই স্ট্রেস থেকে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম বা সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ঘুমোনোটা কিন্তু ভীষণভাবে জরুরি, যাতে করে পুরনো কোষগুলো সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়, হয়ে নতুন কোষ যেগুলো আসার তারা চলে আসে, সেগুলো আমাদের কলায়, অঙ্গে, প্রত্যঙ্গে, এই এই যে নতুন করে সংশ্লেষ হওয়া, সেইটা কিন্তু হয়ে থাকে রাত্রির দিকে। এবং তুমি হয়তো এটাও জানবে যে আমরা কিন্তু সবসময় ভীষণভাবে নিজেদেরকে রিজেনারেট করি, আমাদের বডি সবসময় রিজেনারেট করে। এই রিজেনারেশনের একটা প্রত্যন্ত অংশ, একটা অত্যন্ত জরুরি অংশ হচ্ছে এক্সক্রিশন, এবং সেই যে রেচনতন্ত্র, সেইটাও কিন্তু ভীষণভাবেই তখন জাগ্রত থাকে রাতের বেলা, অর্থাৎ নতুন লাইন তৈরি হয়। কাজেই আমরা কিন্তু প্রতিনিয়ত ওই রাতের ঘুমের মাধ্যমেই কিন্তু আমরা নবায়িত হই, এবং এই যে নবায়িত হওয়া বা নবীকরণ, এই পদ্ধতিটা কিন্তু ঘুমের মধ্যেই হয়। এবং এটা কিন্তু পুরনো দিনের যে কথাটা বলা হতো যে ওই তুমি যেটা বললে যে একটু ঘুমিয়ে নে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে, বা তুমি আগের দিন যেটা বলেছিলে স্লিপ ওভার ইট, ডিসিশনের বেলায় স্লিপ ওভার ইট, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাবকনশিয়াস তখন ওই কাজটা করে। বা কোনো বড়, মনে করো বড় শিল্পী, সেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, বড় শিল্পী বা বড় সাহিত্যিক বা বড় বিজ্ঞানী, তারা যে স্বপ্নের মধ্যে যেটা দেখেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সাবকনশিয়াসে প্রসেসড যে ভাবনা, সেটাই কিন্তু তাদের মধ্যে সকালবেলা বেরিয়ে আসে। ঘুম থেকে ওঠার মাধ্যমে, কিন্তু সেটা হয়েছে কিন্তু রাতের গভীরে, গভীর নিদ্রায়।
0: মনটা মুহুর্মাত্রিক হয় এই সুবিধাটা আছে,
1: একদম
0: একটা মাত্রা ঘুমিয়ে থাকলে অন্য মাত্রায় হয়তো ওইটা প্রসেস হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে যে একেবারে দিন শুরু থেকে শুরু করে একেবারে দিনের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 24/7 সাইকেল, সেখানে কিভাবে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকে আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমরা বুঝতেও পারি না অথচ হয়ে চলেছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিজেনারেশন, যেদিন বোধহয় আমরা এই রিজেনারেশনটা আর করতে পারবো না সেদিনই যেটাকে আমরা মৃত্যু বলি ওইটা নেমে আসে। তার আগে পর্যন্ত ওই একটা প্রসেস অফ রিজেনারেশন আমি যেটা খুব স্পন্টেনিয়াস সেটা হয়ে যেতেই থাকে। তো আমরা আশা করব আপনারা আজকের এই আপাত জটিল কিন্তু যেভাবে উপভোগ্যভাবে উনি ব্যাখ্যা করলেন সেইগুলো মাথায় রেখে আপনাদের দিন, আপনাদের প্রসেস অফ রিজেনারেশন আরও অনেক সুন্দর হবে, স্মুথ হবে, সিমলেস হবে। আপনারা দেখতে থাকুন প্রযুক্তি তক্ক গপ্প, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেসে, এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমাদের জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে আরও বলুন, যাতে আমরা আরও উৎসাহিত হই বিজ্ঞানকে একেবারে, মানে বিজ্ঞান যেটাকে বলা হয় বিশেষ রূপে জ্ঞান, সেই বিশেষ রূপে জ্ঞানটাকে একেবারে বিশেষভাবে আপনাদের কাছে অত্যন্ত সহজ করে, প্রাঞ্জল করে যেভাবে উনি দেন পৌঁছে দেওয়ার।

পঞ্চমের জাদু কারখানা, সুরেশ পার্ক, ছন্দে ঝড়, মন নাচে নিজের অজান্তে। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কেবল স্মরণ নয়, আজ এক সুর সিনেমা, এক রিদম রোমাঞ্চ, একটা মিউজিক্যাল বাজিমাত, যাকে আমরা ডাকি রাহুল দেব বর্মন বলে, যার আরেক নাম পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম মানে চোখ বন্ধ করলেই মাথার ভিতর একটা ড্রাম রোল, হঠাৎ একটা গিটার রিফ, আর মনের ভিতর আজ এই গোটা আড্ডাটায় আমরা শুধু গল্প বলবো না, আমরা পালস ধরবো, বিট শুনবো, সুরে সুরে উড়ে যাব। কারণ পঞ্চমের গান মানে যেখানে থেমে যাবেন ভাবছেন, ঠিক সেখানেই শুরু হবে নতুন রং। চলুন পঞ্চমের জাদু কারখানার দরজা খুলে দিই, শুধু গানের চলে গানের পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে

কিছু মানুষ সুর বানান আর কিছু মানুষ সুরকে বানান জীবনের শর্টকাট রাস্তা। পঞ্চক ঠিক তেমন, তার গানে প্রেম আছে কিন্তু প্রেমটা ফিকে গোলাপ নয়, প্রেমটা নিয়ন আলো, প্রেমটা চোখ টিপে দেওয়া শহর, শহরের রাত। তার গান শুনলে মনে হয় পায়ের কাছে মেঝেটা হঠাৎ ডান্স ফ্লোর হয়ে গেছে আর বুকের ভেতরটা রেকর্ড প্লেয়ার। তাহলে চলুন না এই রিদমের রাস্তায় হাঁটি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সাথে আড্ডা জাংশন, যেখানে দুঃখ সব দুঃখ বলে যেন নেচে ওঠে।

পঞ্চমটা সুর যেন একটা অদ্ভুত চতুর দুষ্টুমি এনে দেয়, ঠিক যেন বাচ্চা ছেলের মতন খেলনা খুলে খুলে দেখে এটার ভেতর কী আছে, ওটাতে কী শব্দ বেরোয়। আর ঠিক এইখানেই তিনি আলাদা। তিনি কেবল যে সুর করেছেন তা নয়, তিনি শব্দকে করেছেন পরীক্ষাগার, একটা মিউজিক্যাল ল্যাবরেটরি যেখানে অসম্ভব শব্দটা ঢুকতেই পারে না। শুনতে থাকুন radiobalanet.com, মন যখন নিরুদ্দেশ, মন যখন ছন্দহারা, পঞ্চমের বিটে ফিরুক আজ আমাদের মনের ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.কমের ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনকে নিয়ে আজ আমাদের আড্ডাটা খুব জমে উঠেছে। হ্যাঁ, আপনি যেমন এক্সাইটেড, আমি শুভায়ন আড্ডা জাংশনে ইকুয়ালি এক্সাইটেড। পঞ্চম বানে শুধু কিন্তু ঝাঁ চকচকে বিট নয়, পঞ্চম বানে স্মৃতির ভেতর হঠাৎ হাসি ফুটে ওঠা, কখনো ক্যাসেটের ফিতে জড়িয়ে থাকা একটা বিকেল, কখনো রেডিওয়ে মাঝরাতে ভেসে একটা আশা, একটা গান, একটা দীর্ঘশ্বাস, একটা নরম নিস্তব্ধতা, আর এইখানেই তার মানবতা। তিনি আমাদের শেখান ভালো থাকা মানে সবসময় সিরিয়াস হওয়া নয়, কখনো কখনো নিজেকে একটু হালকা করাই সবচেয়ে বড় থেরাপি। আড্ডা জাংশনে ফিরব আবার আরও কিছু গানের পর। আমি শুভায়ন, কোথাও যাবেন না।

আমি শুভায়ন ফিরলাম আবারও আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। তবে খালি হাতে নয়, বলিউডের অন্দরমহল নিয়ে নানা গল্প শোনা যায়, কিন্তু কিছু ঘটনা এমনও আছে যা পেশাদারিত্ব আর শিল্পের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত রয়ে গেছে। সময়টা 60-এর দশক, পরিচালক এস এ আকবর তৈরি করেছেন ছোটে নবাব, ছবির প্রযোজক ছিলেন মাহমুদ। প্রথমে সঙ্গীত পরিচালনার জন্যে ভাবা হয়েছিল শচীনদেব বর্মনকে, কিন্তু সময়ের অভাবে তিনি কাজটি করতে পারেননি। তখনই মেহমুদের নজর পড়ে তারই সহকারী হিসেবে কাজ করা এক তরুণ প্রতিভার উপর। হ্যাঁ, ঠিক ধরেছেন, পঞ্চমদা অর্থাৎ আর ডি বর্মন। এটাই ছিল আর ডি বর্মনের প্রথম ছবি সঙ্গীত পরিচালক হিসেবে। আর প্রথম ছবির সঙ্গীতে তিনি কণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকরকে, কিন্তু তখন শোনা যায় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। কেউ কেউ বলেন তখনকার এই সহজ না থাকার কারণ হচ্ছে লতা মঙ্গেশকর ও শচীনদেব বর্মনের সম্পর্কের টানাপোড়েনের জেরে দুজনে একসঙ্গে কাজই করতেন না। সব জেনেও আর ডি পিছিয়ে পড়েননি, পিছিয়ে আসেননি। জয়দেবের সাহায্যে তিনি লতা মঙ্গেশকরের কাছে পৌঁছন। ছোটবেলা থেকেই লতাজির স্নেহভাজন ছিলেন পঞ্চম। এমনকি একসময় অটোগ্রাফ নিতে গেলে লতাজি মজাক করে লিখেছিলেন, দুষ্টুমি বন্ধ করো পঞ্চম। বছর কয়েক পরে সেই দুষ্টু ছেলেই যখন নিজের প্রথম সুরে গান গাওয়ার অনুরোধ জানালো, লতা মঙ্গেশকর ব্যক্তিগত সমীকরণকে দূরে সরিয়ে রেখে রাজি হয়ে গেলেন। জন্ম নিল সেই গান ঘর আয়া ঘির আয় সাওয়ন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পীরা ব্যক্তিগত মতভেদকে অনেক সময় শিল্পের স্বার্থে পাশে সরিয়ে রাখতে পারেন, আর সেই কারণেই হয়তো ইতিহাসে অমর হয়ে থাকে এমন কিছু সুর, এমন কিছু গল্প আর এমন কিছু শিল্পী। আপনাদের অনুমতি নিয়ে আমি শুভায়ন এবার কি একটু থামতে পারি? কারণ পঞ্চমের ভেতরে যে শুধু বিটস ছিল, শুধু রিদম ছিল, শুধু গিটারের রিফ ছিল তা নয়, ছিল এক অদ্ভুত কোমল মানুষও। তিনি কেবল নাচাননি, তিনি ভিজিয়েছিল। তার সুরে থাকে এমন এক ছায়া যেখানে হাসির আড়ালে থাকে নরম কষ্ট। ঠিক যেমন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে চুলের ফাঁকে লুকিয়ে থাকে গোপন শীতলতা। ফিরবো আবারও কয়েকটা গানের পর, কোথাও যাবেন না, আমি তো থাকবো, আপনিও থাকবেন তো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মন, হ্যাঁ সত্যি মন বেঁধে রাখা যায় না। ওনার যা কম্পোজিশন, ওনার গানে আমরা সবসময় যেন বিহ্বল হয়ে উঠেছি, এখনো হয়ে পড়ি। শ্রোতা বন্ধু, ভালোবাসা কি শুধুই আই লাভ ইউ বলা? না, ভালোবাসা কখনো কখনো, বিশেষ করে এই পঞ্চমদার মতো শিল্পীর প্রতি ভালোবাসা, একটা যেন ইন্টারলিউড যেখানে কেউ কিছু বলে না তবু সব কথা হয়ে যায়। পঞ্চমের প্রেমে গানগুলো শুধু যেন চোখের ভাষা, নীরবতার স্বরলিপি, আর তাই ভালোবাসার রেডিওতে পঞ্চম মানেই মাস্টার ফ্রিকোয়েন্সি।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের সুরে স্বাধীনতা মানে রাগরাগিনীর খাঁচা ভেঙে ছন্দকে মুক্ত করে দেওয়া, একটা বাঁশির পাশে হঠাৎ গিটার, একটা ঢোলের পাশে হঠাৎ সিটির দুষ্টুমি, আর একটা তবলার পাশে হঠাৎ চিরুনি, তল্লাশি নয় তবু সব মিলিয়ে তৈরি হয় একটা নতুন আকাশ। আজও তার গান শুনলে এবং শোনালে মনে হয় এই তো জীবনটা আবার একটু রং পেয়ে গেল। গানের ওপারে আড্ডা হবে আবার। শুনছেন রেডিও বাংলানেট.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সত্যি আমাদের জীবনে এখন সব কিছুই যেন প্রায় অনেকটাই অনিশ্চয়, তবু তার মধ্যে যেন পঞ্চমদা তার গান দিয়ে তার সুর দিয়ে শিখিয়েছেন, সৃষ্টিশীলতা মানে সাহস করে নতুন শব্দ খুঁজে আনা, নতুনকে জানা আর পুরনোর মধ্যে নতুনকে খোঁজা। যে মানুষটা একটা পরিচিত সুরের গায়ে অচেনা রং লাগাতে পারে সেই তো আসল শিল্পী, আর পঞ্চমদা সেই সাহসের নাম, সেই চমকের নাম, সেই চল একবার অন্যভাবে ভাবি তার নাম আর ডিপার্টমেন্ট।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর যদি জিজ্ঞেস করি একটা ছোট্ট প্রশ্ন, আর ডি বর্মন, শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মন পঞ্চমদা আমাদের কি দিয়েছেন? উত্তর হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি দিয়েছেন মনের ভেতর জমে থাকা ক্লান্তির উপর একটা বিটের হাওয়া। তিনি দিয়েছেন শহরের রাতকে একটা সুরের কাঁধ। আর সবচেয়ে বড় কথা, তিনি দিয়েছেন শুনে ওঠার আনন্দ, যে আনন্দে হঠাৎ মনে হয়, আরে জীবন তো একটু জাস্ট একটা মিউজিক, একটা থেরাপি, একটা আড্ডা, একটা জাংশন। আর সেই মিউজিক্যাল মুডের সঙ্গী আপনি, তাই তো হাজারো কাজের ফাঁকে ঠিক চলে আসেন সপ্তাহের শেষে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পঞ্চমের সুরেই ফিরুক আমাদের মনোনিবেশ।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকে ছিল এই পঞ্চম পর্যায়ের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুরের জলেই সুর পুজো, আর আপনার ভেতরে মানুষটা একটু নেচে উঠুক, কারণ পঞ্চম মানেই জীবনের বুকের ভেতর একটা হঠাৎ কেউ যেন বলে ওঠে, যেতে যেতে পথে হলো দিদি। আজকের আড্ডা জাংশনে আরও বেশি করে আর ডি বর্মনের মেতে উঠে আরও বেশি করে আড্ডা দেওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে না, সময় কিন্তু আর নেই। তাই আমি শুভায়ন অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি এই সপ্তাহের জন্য আপনার কাছে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আড্ডায় থাকবেন, জাংশনে থাকবেন, থাকবেন রেডিও বাংলা নেট .com-এ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী কিন্তু 1 জুলাই, আর প্রতি বছর এই দিনটি কিন্তু সারা ভারতবর্ষে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। সারা দুনিয়ায় ডাক্তারি পেশাকেই কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পেশা হিসেবে মান্য করা হয়েছে। মুমূর্ষু রোগীকে নতুন করে বাঁচিয়ে তোলা কিন্তু চিকিৎসকরা করতে পারেন। সমাজের প্রতি তাদের অক্লান্ত অবদানকে কুর্নিশ জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে জাতীয় চিকিৎসক দিবস নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলছি চিকিৎসকদেরকে নিয়ে, কারণ কালকে মানে 1 জুলাই কিন্তু জাতীয় চিকিৎসক দিবস, এই দিবসটি পালন করা হয় ভারতবর্ষে। বন্ধু, কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে নিজেদের কথা না ভেবে চিকিৎসকরা কিন্তু ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবায়। বিশেষ করে আমরা দেখেছি যে কোভিড অতিমারির সময় সারা দুনিয়া যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক কর্মীরা। একবারের জন্যও কিন্তু তারা ভাবেননি তাদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা। প্রায় বিভিন্ন সেমিনারে অনেক রকম আলোচনা হয় রোগীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে, কিন্তু এইসবের মধ্যেই হয়তো আমরা ভুলে যাই যে চিকিৎসকদেরও কিন্তু সমানভাবে প্রয়োজন আছে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার। তা না হলে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশের চিকিৎসা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু জীবনদাতাও বলা হয়েছে। ডাক্তাররা হলেন যারা প্রতিটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব কিন্তু ভালোভাবে পালন করেন এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করার চেষ্টা করেন। এটি কিন্তু 24 ঘন্টা নিঃস্বার্থ সেবা প্রদান করার কাজ যেটা ডাক্তাররা করে থাকেন। শরীর নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লে মানুষ কিন্তু নিরাময়ের আশায় ডাক্তারদের কাছে যায়। বলা হয় ওষুধ রোগ সারায়, কিন্তু ডাক্তাররা কিন্তু রোগীকে সুস্থ করে তোলে। তাদের সততা এবং সংকল্পের জন্য তাদেরকে সম্মান জানাতেই কিন্তু প্রতি বছর 1 জুলাইতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সুস্মিতার সঙ্গে শুনছে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, হ্যাঁ, কালকে মানে 1 জুলাই কিন্তু আমরা দেখেছি জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষ পালন করা হয় ভারতবর্ষে, আর সেই নিয়েই কিন্তু আমরা আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলছি। বন্ধু, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। চিকিৎসা ক্ষেত্রে বিধানচন্দ্র রায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দূরদর্শী নেতৃত্বের জন্য কিন্তু তাকে বাংলা স্থপতিও বলা হয়। 1961 সালে তিনি ভারতরত্ন, যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেইটা কিন্তু পেয়েছেন। তার স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে আমরা দেখি যে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর জুলাই মাসে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাইতে বিহারের পাটনায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে কলকাতায় ডাক্তারি পড়া শেষ করেন তিনি, তারপর তিনি লন্ডন থেকে MRCP এবং FRCS অর্জন করেন। তিনি এতটাই সক্ষম ছিলেন যে 2 বছরের মধ্যে তিনি কিন্তু একই সঙ্গে চিকিৎসক এবং সার্জনের ডিগ্রি কিন্তু অর্জন করেছিলেন। লন্ডনে পড়াশোনা শেষ করার পর তিনি কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন এবং 1911 সালে তার চিকিৎসা জীবন শুরু করেন। তিনি ভারতের চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম এবং অনেক সম্মান অর্জন করেছিলেন। এছাড়াও তিনি রাজনীতিতেও কিন্তু সেই সময় সক্রিয় হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদও কিন্তু গ্রহণ করেছিলেন, আর সেই জন্যই তার স্মরণে ভারতবর্ষ জাতীয় চিকিৎসক দিবস পালন করে থাকে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রতি বছর একটা দিন কিন্তু বেছে নেওয়া হয়েছে, যেটাকে আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে মনে করে থাকি, বিশেষত ভারতবর্ষে। ডাক্তাররা শত সহস্র জীবন বাঁচাচ্ছেন এবং সার্বক্ষণিক পরিষেবা কিন্তু মানুষজনকে প্রদান করছেন। যদিও সারা বিশ্বে বিভিন্ন তারিখে ডাক্তার দিবস পালন করা হয়, যেমন আমেরিকায় 30শে মার্চ, ইরানে 23শে আগস্ট এবং কিউবায় 3রা ডিসেম্বর উদযাপিত করা হয়। অতিমারী চলাকালীন কিন্তু যোদ্ধা হিসেবে ডাক্তাররা 3রা ডিসেম্বর উদযাপিত করা হয়। অতিমারী চলাকালীন কিন্তু যোদ্ধা হিসেবে ডাক্তাররা কঠোর

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
2: শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একটা কথা অবশ্যই মনে হয় ডাক্তারদের কথা বললে, যে অনেকেই কিন্তু ডাক্তারদেরকে ভয় পান, মানে ডাক্তারকে দেখাতে ভয় পান, কারণ তাদের মনে হয় যে তারা যদি ওখানে যান কিছু না কিছু ডাক্তাররা বলবেন এমন কিছু কথা তাদের শারীরিক ব্যাপারে, যার ফলে তাদের চিন্তা হয়তো আর একটু বেড়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাক্তাররা যখন আমাদেরকে টেস্ট করতে দিচ্ছেন বা আমাদের চিকিৎসা করছেন, তারা কিন্তু চাইছেন যে আমাদের যে রোগটা আছে সেটা তাড়াতাড়ি সেরে উঠুক। আর সেই জন্য আমরা সকলেই যদি চিকিৎসা করতে যাই ডাক্তারদের কাছে, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের রোগটাকে নির্মূল করতে পারবো, আমাদের কোনো রোগ আছে কি না সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবো। সেই জন্য ডাক্তারদের কাছে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে কঠিনতম ব্যাপার হলো তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আর যেহেতু রোগ কখনো ছুটি নেয় না, তাই কিন্তু ডাক্তারদের অবসর নেওয়ার কোনো অবকাশ নেই। আর অনেক সময় এরকম হয় যে এটা বুঝতে সময় লেগে যায় যে নিরন্তর কাজ করে গেলে অনেক সময় ডাক্তারদের নিজের শরীরেরও কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চিকিৎসকরা তাদের নিজের মানে জীবনকে, নিজের স্বাস্থ্যকে, নিজের শরীরকে যাতে যত্নে রাখেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় রোগীদের জন্য এবং তাদের পরিবারের জন্য। কারণ তারা তাহলে আরও ভালো করে তাদের রোগীদের চিকিৎসা করতে পারবেন যদি তারা সুস্থ থাকেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
2: বলো গে, আমি হারিয়ে গেছি।
1: 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শো এর মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলে

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলায় সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালমও অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই, আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর। শুনবই আন্দামান ঘোরার কথা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর, যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906, সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দী থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10 মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝে থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: করেন? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা ছয় বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালী পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নি পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29শে ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বিচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করে যাওয়া যায়। পিচ ঢালা আঁকা বাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নাম করা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবিনস কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশেগুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসত এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরী। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হলো কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরবো আমরা আন্দামান, আর জানবো এরকমই আরো অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ, এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়, খরচ মোটামুটি 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হল হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: London AC, ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তোমায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী কিন্তু 1 জুলাই, আর প্রতি বছর এই দিনটি কিন্তু সারা ভারতবর্ষে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। সারা দুনিয়ায় ডাক্তারি পেশাকেই কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পেশা হিসেবে মান্য করা হয়েছে। মুমূর্ষ রোগীকে নতুন করে বাঁচিয়ে তোলা কিন্তু চিকিৎসকরা করতে পারেন। সমাজের প্রতি তাদের অক্লান্ত অবদানকে কুর্নিশ জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে জাতীয় চিকিৎসক দিবস নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলছি চিকিৎসকদেরকে নিয়ে, কারণ কালকে মানে 1 জুলাই কিন্তু জাতীয় চিকিৎসক দিবস, এই দিবসটি পালন করা হয় ভারতবর্ষে। বন্ধু, কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে নিজেদের কথা না ভেবে চিকিৎসকরা কিন্তু ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবায়। বিশেষ করে আমরা দেখেছি যে কোভিড অতিমারির সময় সারা দুনিয়া যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক কর্মীরা। একবারের জন্যও কিন্তু তারা ভাবেননি তাদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা। প্রায় বিভিন্ন সেমিনারে অনেক রকম আলোচনা হয় রোগীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে, কিন্তু এইসবের মধ্যেই হয়তো আমরা ভুলে যাই যে চিকিৎসকদেরও কিন্তু সমানভাবে প্রয়োজন আছে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার। তা না হলে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশের চিকিৎসা ব্যবস্থা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু জীবনদাতাও বলা হয়েছে। ডাক্তাররা হলেন যারা প্রতিটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব কিন্তু ভালোভাবে পালন করেন এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করার চেষ্টা করেন। এটি কিন্তু 24 ঘন্টা নিঃস্বার্থ সেবা প্রদান করার কাজ যেটা ডাক্তাররা করে থাকেন। শরীর নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লে মানুষ কিন্তু নিরাময়ের আশায় ডাক্তারদের কাছে যায়। বলা হয় ওষুধ রোগ সারায়, কিন্তু ডাক্তাররা কিন্তু রোগীকে সুস্থ করে তোলে। তাদের সততা এবং সংকল্পের জন্য তাদেরকে সম্মান জানাতেই কিন্তু প্রতি বছর 1 জুলাইতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনাদের সঙ্গে শুনছে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, হ্যাঁ, কালকে মানে 1 জুলাই কিন্তু আমরা দেখেছি জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষ পালন করা হয় ভারতবর্ষে, আর সেই নিয়েই কিন্তু আমরা আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলছি। বন্ধু, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। চিকিৎসা ক্ষেত্রে বিধানচন্দ্র রায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দূরদর্শী নেতৃত্বের জন্য কিন্তু তাকে বাংলা স্থপতিও বলা হয়। 1961 সালে তিনি ভারতরত্ন, যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেইটা কিন্তু পেয়েছেন। তার স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে আমরা দেখি যে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর জুলাই মাসে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমি সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাংলা অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন্দ ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাইতে বিহারের পাটনায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে কলকাতায় ডাক্তারি পড়া শেষ করেন তিনি, তারপর তিনি লন্ডন থেকে MRCP এবং FRCS অর্জন করেন। তিনি এতটাই সক্ষম ছিলেন যে 2 বছরের মধ্যে তিনি কিন্তু একই সঙ্গে চিকিৎসক এবং সার্জনের ডিগ্রি কিন্তু অর্জন করেছিলেন। লন্ডনে পড়াশোনা শেষ করার পর তিনি কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন এবং 1911 সালে তার চিকিৎসা জীবন শুরু করেন। তিনি ভারতের চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম এবং অনেক সম্মান অর্জন করেছিলেন। এছাড়াও তিনি রাজনীতিতেও কিন্তু সেই সময় সক্রিয় হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদও কিন্তু গ্রহণ করেছিলেন, আর সেই জন্যই তার স্মরণে ভারতবর্ষ জাতীয় চিকিৎসক দিবস পালন করে থাকে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রতি বছর একটা দিন কিন্তু বেছে নেওয়া হয়েছে, যেটাকে আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে মনে করে থাকি, বিশেষত ভারতবর্ষে। ডাক্তাররা শত সহস্র জীবন বাঁচাচ্ছেন এবং সার্বক্ষণিক পরিষেবা কিন্তু মানুষজনকে প্রদান করছেন। যদিও সারা বিশ্বে বিভিন্ন তারিখে ডাক্তার দিবস পালন করা হয়, যেমন আমেরিকায় 30শে মার্চ, ইরানে 23শে আগস্ট এবং কিউবায় 3রা ডিসেম্বর উদযাপিত করা হয়। অতিমারী চলাকালীন কিন্তু যোদ্ধা হিসেবে ডাক্তাররা কঠোর পরিশ্রম করেছেন, এটা আমরা সকলেই জানি, এবং তাদের সেবাকে সম্মান করার জন্য হয়তো বলতে গেলে একদিন যথেষ্ট নয়, কিন্তু একদিনও যদি আমরা তাদের কথা মনে করি, তাদের কাজের প্রশংসা করি, তাদের প্রচেষ্টাকে সম্মান জানাই, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সেত, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও, আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র, মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
2: শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একটা কথা অবশ্যই মনে হয় ডাক্তারদের কথা বললে, যে অনেকে কিন্তু ডাক্তারদেরকে ভয় পান, মানে ডাক্তারকে দেখাতে ভয় পান, কারণ তাদের মনে হয় যে তারা যদি ওখানে যান কিছু না কিছু ডাক্তাররা বলবেন এমন কিছু কথা তাদের শারীরিক ব্যাপারে, যার ফলে তাদের চিন্তা হয়তো আর একটু বেড়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাক্তাররা যখন আমাদেরকে টেস্ট করতে দিচ্ছেন বা আমাদের চিকিৎসা করছেন, তারা কিন্তু চাইছেন যে আমাদের যে রোগটা আছে সেটা তাড়াতাড়ি সেরে উঠুক। আর সেই জন্য আমরা সকলেই যদি চিকিৎসা করতে যাই ডাক্তারদের কাছে, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের রোগটাকে নির্মূল করতে পারবো, আমাদের কোনো রোগ আছে কি না সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবো। সেই জন্য ডাক্তারদের কাছে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে কঠিনতম ব্যাপার হলো তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আর যেহেতু রোগ কখনো ছুটি নেয় না, তাই কিন্তু ডাক্তারদের অবসর নেওয়ার কোনো অবকাশ নেই। আর অনেক সময় এরকম হয় যে এটা বুঝতে সময় লেগে যায় যে নিরন্তর কাজ করে গেলে অনেক সময় ডাক্তারদের নিজের শরীরেরও কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চিকিৎসকরা তাদের নিজের মানে জীবনকে, নিজের স্বাস্থ্যকে, নিজের শরীরকে যাতে যত্নে রাখেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় রোগীদের জন্য এবং তাদের পরিবারের জন্য। কারণ তারা তাহলে আরও ভালো করে তাদের রোগীদের চিকিৎসা করতে পারবেন যদি তারা সুস্থ থাকেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলাই সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালম অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর, শুনবো এই আন্দামান ঘোরার কথা। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর। যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কার বেশ বড় জেলটা বিশাল উঁচু প্রাচীর যদিও এই দেওয়াল ডিঙিয়ে

সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দি থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10ই মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দীদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

করে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর

0: সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা 6 বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালি পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29 ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বিচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকাবাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নাম করা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবিনস কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশেগুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকী নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি, সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসতো এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস। দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরি। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হল কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরব আমরা আন্দামান, আর জানব এরকমই আরও অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে লুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি পর্বন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হলো হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Or services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

প্রিয়জন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তোমায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী কিন্তু 1 জুলাই, আর প্রতি বছর এই দিনটি কিন্তু সারা ভারতবর্ষে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। সারা দুনিয়ায় ডাক্তারি পেশাকে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পেশা হিসেবে মান্য করা হয়েছে। মুমূর্ষু রোগীকে নতুন করে বাঁচিয়ে তোলা কিন্তু চিকিৎসকরা করতে পারেন। সমাজের প্রতি তাদের অক্লান্ত অবদানকে কুর্নিশ জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে জাতীয় চিকিৎসক দিবস।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরিয়ে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলছি চিকিৎসকদেরকে নিয়ে, কারণ কালকে মানে 1 জুলাই কিন্তু জাতীয় চিকিৎসক দিবস। এই দিবসটি পালন করা হয় ভারতবর্ষে। বন্ধু, কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে নিজেদের কথা না ভেবে চিকিৎসকরা কিন্তু ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবায়। বিশেষ করে আমরা দেখেছি যে কোভিড অতিমারির সময় সারা দুনিয়া যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক কর্মীরা। একবারের জন্যও কিন্তু তারা ভাবেননি তাদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা। প্রায় বিভিন্ন সেমিনারে অনেক রকম আলোচনা হয় রোগীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে, কিন্তু এইসবের মধ্যেই হয়তো আমরা ভুলে যাই যে চিকিৎসকদেরও কিন্তু সমানভাবে প্রয়োজন আছে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার। তা না হলে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশের চিকিৎসা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু জীবনদাতাও বলা হয়েছে। ডাক্তাররা হলেন যারা প্রতিটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব কিন্তু ভালোভাবে পালন করেন এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করার চেষ্টা করেন। এটি কিন্তু 24 ঘন্টা নিঃস্বার্থ সেবা প্রদান করার কাজ যেটা ডাক্তাররা করে থাকেন। শরীর নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লে মানুষ কিন্তু নিরাময়ের আশায় ডাক্তারদের কাছে যায়। বলা হয় ওষুধ রোগ সারায়, কিন্তু ডাক্তাররা কিন্তু রোগীকে সুস্থ করে তোলে। তাদের সততা এবং সংকল্পের জন্য তাদেরকে সম্মান জানাতেই কিন্তু প্রতি বছর 1 জুলাইতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সুস্মিতার সঙ্গে শুনছে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, হ্যাঁ, কালকে মানে 1 জুলাই কিন্তু আমরা দেখেছি জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষ পালন করা হয় ভারতবর্ষে, আর সেই নিয়েই কিন্তু আমরা আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলছি। বন্ধু, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। চিকিৎসা ক্ষেত্রে বিধানচন্দ্র রায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দূরদর্শী নেতৃত্বের জন্য কিন্তু তাকে বাংলা স্থপতিও বলা হয়। 1961 সালে তিনি ভারতরত্ন, যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেইটা কিন্তু পেয়েছেন। তার স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে আমরা দেখি যে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর জুলাই মাসে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাইতে বিহারের পাটনায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে কলকাতায় ডাক্তারি পড়া শেষ করেন তিনি, তারপর তিনি লন্ডন থেকে MRCP এবং FRCS অর্জন করেন। তিনি এতটাই সক্ষম ছিলেন যে 2 বছরের মধ্যে তিনি কিন্তু একই সঙ্গে চিকিৎসক এবং সার্জনের ডিগ্রি কিন্তু অর্জন করেছিলেন। লন্ডনে পড়াশোনা শেষ করার পর তিনি কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন এবং 1911 সালে তার চিকিৎসা জীবন শুরু করেন। তিনি ভারতের চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম এবং অনেক সম্মান অর্জন করেছিলেন। এছাড়াও তিনি রাজনীতিতেও কিন্তু সেই সময় সক্রিয় হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদও কিন্তু গ্রহণ করেছিলেন, আর সেই জন্যই তার স্মরণে ভারতবর্ষ জাতীয় চিকিৎসক দিবস পালন করে থাকে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রতি বছর একটা দিন কিন্তু বেছে নেওয়া হয়েছে, যেটাকে আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে মনে করে থাকি, বিশেষত ভারতবর্ষে। ডাক্তাররা শত সহস্র জীবন বাঁচাচ্ছেন এবং সার্বক্ষণিক পরিষেবা কিন্তু মানুষজনকে প্রদান করছেন। যদিও সারা বিশ্বে বিভিন্ন তারিখে ডাক্তার দিবস পালন করা হয়, যেমন আমেরিকায় 30শে মার্চ, ইরানে 23শে আগস্ট এবং কিউবায় 3রা ডিসেম্বর উদযাপিত করা হয়। অতিমারী চলাকালীন কিন্তু যোদ্ধা হিসেবে ডাক্তাররা কঠোর পরিশ্রম করেছেন, এটা আমরা সকলেই জানি, এবং তাদের সেবাকে সম্মান করার জন্য হয়তো বলতে গেলে একদিন যথেষ্ট নয়, কিন্তু একদিনও যদি আমরা তাদের কথা মনে করি, তাদের কাজের প্রশংসা করি, তাদের প্রচেষ্টাকে সম্মান জানাই, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তাই মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
1: শুনছেন প্রবাসী মন, অনুষ্ঠানের সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একটা কথা অবশ্যই মনে হয় ডাক্তারদের কথা বললে, যে অনেকেই কিন্তু ডাক্তারদেরকে ভয় পান, মানে ডাক্তারকে দেখাতে ভয় পান, কারণ তাদের মনে হয় যে তারা যদি ওখানে যান কিছু না কিছু ডাক্তাররা বলবেন এমন কিছু কথা তাদের শারীরিক ব্যাপারে, যার ফলে তাদের চিন্তা হয়তো আর একটু বেড়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডাক্তাররা যখন আমাদেরকে টেস্ট করতে দিচ্ছেন বা আমাদের চিকিৎসা করছেন, তারা কিন্তু চাইছেন যে আমাদের যে রোগটা আছে সেটা তাড়াতাড়ি সেরে উঠুক, আর সেই জন্য আমরা সকলেই যদি চিকিৎসা করতে যাই ডাক্তারদের কাছে, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের রোগটাকে নির্মূল করতে পারবো, আমাদের কোনো রোগ আছে কি না সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবো। সেই জন্য ডাক্তারদের কাছে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

ছাত্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে কঠিনতম ব্যাপার হলো তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আর যেহেতু রোগ কখনো ছুটি নেয় না, তাই কিন্তু ডাক্তারদের অবসর নেওয়ার কোনো অবকাশ নেই। আর অনেক সময় এরকম হয় যে এটা বুঝতে সময় লেগে যায় যে নিরন্তর কাজ করে গেলে অনেক সময় ডাক্তারদের নিজের শরীরেরও কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চিকিৎসকরা তাদের নিজের মানে জীবনকে, নিজের স্বাস্থ্যকে, নিজের শরীরকে যাতে যত্নে রাখেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় রোগীদের জন্য এবং তাদের পরিবারের জন্য। কারণ তারা তাহলে আরো ভালো করে তাদের রোগীদের চিকিৎসা করতে পারবেন যদি তারা সুস্থ থাকেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
2: বলো গে, আমি হারিয়ে গেছি।
1: 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টকশোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেনফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি। এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলাই সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালমও অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জিবাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই, আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর। শুনবো এই আন্দামান ঘোরার কথা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার, কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর, যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906, সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দী থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের

200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরবো আন্দামান আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে

0: এ জানে সব পাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা ছয় বছর। এখানে এই হোটেলে স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালী পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29শে ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বিচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকা বাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নামকরা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ, চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100136126 বা +91 8335052001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশেগুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি, সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসত এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরী। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হলো কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরবো আমরা আন্দামান, আর জানবো এরকমই আরো অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হলো হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউনড উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী কিন্তু 1 জুলাই, আর প্রতি বছর এই দিনটি কিন্তু সারা ভারতবর্ষে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। সারা দুনিয়ায় ডাক্তারি পেশাকেই কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পেশা হিসেবে মান্য করা হয়েছে। মুমূর্ষ রোগীকে নতুন করে বাঁচিয়ে তোলা কিন্তু চিকিৎসকরা করতে পারেন। সমাজের প্রতি তাদের অক্লান্ত অবদানকে কুর্নিশ জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে জাতীয় চিকিৎসক দিবস।